শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি তনুশ্রী বিশ্বাস। আরব উপদ্বীপের লোহিত সাগর সংলগ্ন অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব প্রণালীর ঘটনাবলী নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক করেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। প্রণালীটির কিছু অংশের নিয়ন্ত্রণ তারা গ্রহণ করেছে বলে খবরে বলা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে রাখা বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত বলেন, ইয়েমেনের জনগণ এমন একটি আন্তর্জাতিক করিডোরের প্রতিরক্ষার সম্মুখ সারিতে দাঁড়িয়ে আছে যার উপর সমগ্র বিশ্বের স্বার্থ নির্ভর করছে। রাষ্ট্রদূত হুতিদের কাছে অস্ত্র ও অর্থায়নের প্রবাহ বন্ধ করতে এবং ইয়েমেনের সরকার, সেনাবাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানকে সমর্থন জানাতে পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রতিনিধি ইয়েমেন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং হুতিদের হামলা বন্ধ করে দখলকৃত এলাকা থেকে তাদের সরে যাওয়া এবং ইরান যেন বিদ্রোহীদের সমর্থন প্রদান বন্ধ করে সেই দাবি জানান। রাশিয়ার প্রতিনিধি হুতিদের সহ সকল পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ পুনরুজ্জীবিত করায় উদ্যোগ গ্রহণের আহ্বান জাতিসংঘের প্রতি জানিয়েছেন। চীনের প্রতিনিধি অবিলম্বে সংঘাত বন্ধ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান এবং একই সাথে উপসাগরীয় দেশগুলো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র নির্দলীয় আইন প্রণেতাদের একটি গ্রুপকে বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে সরকার সমর্থন করছে। আইসিসির প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার সংসদে মানবাধিকার কূটনীতি পুনর্বিবেচনার জন্য নির্দলীয় সংসদীয় সমিতির সদস্যদের সাথে বৈঠক করার সময় কিহারা মিনোরু এই মন্তব্য করেন। আইন প্রণেতারা সরকারের কাছে এরকম অনুরোধ করছেন যে আইসিসি প্রেসিডেন্ট আকানে তোমোকো, যিনি হচ্ছেন একজন জাপানি নাগরিক, তার উপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার জন্য সরকার যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানায়। দলটি মঙ্গলবার কিহারার কাছে একটি অনুরোধ পত্র হস্তান্তর করে। চিঠিতে বলা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা তারা জানাচ্ছেন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুস্পষ্ট প্রতিবাদ ব্যক্ত করা এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাতে জাপান সরকারের প্রতি এতে আহ্বান জানানো হয়। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত ভাষণে আইসিসির প্রতি জাপানের সমর্থন ব্যক্ত করার জন্যও প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ের প্রতি দলটি আহ্বান জানিয়েছে। কিহারা উত্তরে বলেছেন যে আইসিসি আইনের শাসন নিশ্চিত করায় সরকার আইসিসিকে ক্রমাগতভাবে সমর্থন করে আসছে। দলটির সহনেতা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী নাকাতানি গেন সাংবাদিকদের বলেছেন যে আইনের শাসন জাপান সমুন্নত রাখছে বলে দেশের উচিত হবে দায়িত্ব পালন করা এবং আইসিসিকে রক্ষা করা।

আসমান অবস্থায় একটি চালকবিহীন গ্লোবাল হাব গোয়েন্দা বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যাওয়ার পর ধারণা করা হচ্ছে সেটা হয়তো বিধ্বস্ত হয়ে থাকবে। ধ্বংসাবশেষ হয়তো বিমানটির হতে পারে। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলার প্রায় 50 কিলোমিটার উত্তরে আন্তর্জাতিক সমুদ্রসীমার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানটির সঙ্গে ASTF এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা জানিয়েছে বিমানটি তখন রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আওয়ামী জেলার মিসাওয়া বিমান ঘাঁটির বিমান। বিমান আত্মরক্ষা বাহিনী জানায় যে গ্লোবাল হাব বিমানটি সকাল 10টা 20 মিনিটের দিকে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। তারা আরও বলেছে যে কোনো প্রশিক্ষণ মিশনে বিমানটি ছিল না, ফ্লাইটের উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। গ্লোবাল হাব প্রায় 15 মিটার দীর্ঘ, 5 মিটার উঁচু এবং এর ডানার বিস্তার 40 মিটার। এটা প্রায় 36 ঘন্টা বিরতিহীন উড়ে যেতে পারে এবং হাই রেজলিউশন ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে প্রায় 20,000 মিটার উচ্চতা থেকে নজরদারি অভিযান চালাতে পারে। নজরদারি সক্ষমতা জোরদার করার জন্য জাপান 2015 অর্থ বছরে গ্লোবাল হাব বিমান সংগ্রহ শুরু করে। প্রতিটি বিমানের মূল্য প্রায় 17 বিলিয়ন ইয়েন বা আনুমানিক $110 মিলিয়ন বলে জানা যায়। বিমান আত্মরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ মরিতা তাকিহিরো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন যে বিস্তারিত অনেক কিছু এখনো অজানা রয়ে গেছে এবং পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সবকিছু বাহিনী করবে।

0: সরকারি উপাত্তে দেখানো হচ্ছে যে 1 জুলাই পর্যন্ত জাপান জুড়ে জমির গড় মূল্য টানা পঞ্চম বছরের মতো বেড়েছে। এই বৃদ্ধি মূলত আবাসন এবং বিদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণে বাণিজ্যিক সম্পত্তির চাহিদাকে প্রতিফলিত করছে। ভূমি মন্ত্রণালয়ের বার্ষিক জরিপে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় দাম 1.5% বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে দেশ জুড়ে 21,400টিরও বেশি স্থানের তথ্য অন্তর্ভুক্ত ছিল। আবাসিক জমির দাম 1% বেড়েছে, যা টানা পঞ্চম বছরের মতো বৃদ্ধি। বৃহত্তর টোকিওতে মূল্য 4% বেড়েছে, যেখানে ওসাকার তুলনীয় এলাকায় তা বেড়েছে 2.3%। উভয় ক্ষেত্রেই গত বছরের তুলনায় বৃদ্ধির হার বেশি। উচ্চ মূল্যের কন্ডোমিনিয়ামের চাহিদা শক্তিশালী ছিল। বাণিজ্যিক জমির গড় মূল্য 2.9% বেড়েছে, যা টানা পঞ্চম বছরের মতো বৃদ্ধি। পর্যটকের সংখ্যা বৃদ্ধির ফলে খুচরা দোকান ও হোটেলের চাহিদা বৃদ্ধিকেই এর কারণ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও অফিস ভবনগুলোতে খালি থাকার হার কমে যাওয়ায় ভাড়া বেড়েছে। তবে দেশের 47টি জেলার প্রায় অর্ধেকের মধ্যে আবাসিক জমির দাম কমেছে। এগুলোর প্রায় 1/4 বাণিজ্যিক জমির মূল্য হ্রাস পেয়েছে। যেসব স্থানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং প্রবীণদের সংখ্যা বাড়ছে, সেসব স্থানে এই হ্রাস দেখা গেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।